আদি এদমিহুং কুরে জলুন সালাম ভি মিহা এতদ্বহে ফহুন ইউসুগে ফানু মতিন হদাম ভেগেম বুঞ্জে এ হুয়ফিনগো মান তেবামিহুন তিমং কিয়া দিফা হুসিমে ফহে তেবামিহুন ইউসুগে ফানুগে আরহে তিমং ফনু আশে

ফাহে একলে ফানু এউরঙ্গে সামান তৈয়ার কদ্দে হিন্দু সিকায়ত মিনে হেদুম গেঙ্গুড়ে এতি একলে ফানু আখগে তক তিগি থেরে দিং গোয়া অঙ্গা মিহ গোবি এ কাফিলাগে বিহুন্নে হাম কশরুং তেবা মিহুন্নি বাক্যং খুরা বাইকে

0: Debe amun terega masala no jehi. Sama rangala kong sama eba jehi demi hama. Iku malu no hama dana bare rangala balanya ge terega bazi fa gole mbe dari fugi kanta ta. Ta kanta kurani ke ne to bala ge kanta kurani ke ne to hama jehi. Eba mi mbe jehi ne go te hunna ngalu ngalu mbe punahin ge ga. Ema mi kan kama fara bere beki mulai ni bi ya hama. De fara tum bistani rangala shi alu ngalu ngalu ngalu.
1: Rabbara shukriya rabbala.
0: Rabbara shukriya devi fursata.
2: Shukriya nge to.
1: Bajar hende nge to. আজ মিহার মতে সিদা আর যাহা তিরি হাকা সিকন তো হিঙ্গা ফিঙ্গা দেঙ্গো তে রিকোয়েস্ট লাভ ফহ তে বেফুং তেরেং আদি বেফল গালমেন নন নট করবা ফ তে বেফুং তেরেং বেফল কালমেন গুলা দান মেদ গে মাউলো কি আমিন রাদশা গে গে বিদেশিং এ গুলেরো রাক্কা তরিকং গতম ফারদি ফেমবার গ করবে নি কোন কামে হে হে মি খিয়াল ফুর তা হিসাব করম গেন্দা আলম কুড়ে রকলে তে বেহনা বদল কো দান

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: TSV মেদকে মেন্দুরু নামাজ গুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালিয়া মালে ক্যারিগারে থাকা মেদকে মেন্দুরু নামাজ গুতুই বারগাড়ি হামিনেটুকা দেমিগেনেস তেনি কিরিত কুরআন কেও
2: আউযু

আদি এদমিহুং কুরে জলুন সালাম ভি মিহা এতদ্বহে ফহুন ইউসুগে ফানু মতিন হদাম ভেগেম বুঞ্জে এ হুয়াফিন গো মান তেবামিহুন তিমং কিয়া দিফা হুসিমে ফহে তেবামিহুং ইউসুগে ফানুগে আরহে তিমং ফনওয়াশে

আমর করে বিগতা এউরেং গোস ওয়াং হিন্দু একালে ফানাকাং আল্লাহ গ হযরতুং ইবস কামিং এউরেন নাক ফুদদেন নু দেবুনে হামে কানে ইয়াকুব গ ফান গ হিপ্পুল গা ওই বেন মে মেনুই নুফদে এই ইয়াকুব গ ফান বিদাল বিগতা এউরেং একাং কুরুমে আদি হামা কাশওয়ারুং একালে গ ফানি তিমন রাসকালাং গ একালে গ ফান উগন্না দেবি ইচ্ছে রাঙ্গলা দেন ওয়াডা গ হুনে বেকালকে এহেনে কামাকো মি সকুং করে গিনে মি হুং একামেন নুদানিতে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে আসালুল্লাহ আল জান্নাত ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং এদিমিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদিন রাকাগে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গাশ
1: মি দিভিরাজ্যে গাড়ু দিভিরাজ্যে গাড়ুন তিন গাড়ি হতাবিস মিনিট কমি কিনে স্থানে মেয়েদকে আসুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

বিসমিল্লাহ রহমান রহিম দুহরাজ গড়গে মিগড়িগে মুহিম মহাবত সুরহিতোগে তেরেগা আম সিখাতগে রক্কাতিরকং কশোর কুরমা ইনসাফরি তেমহেটেনবি মালি এহিতিরকং গাউমতক পেনুমবাকমা সিখাতা আয়লায়া ইস্তিমাই এহিতিরকমা বেহওয়াজির মিদালবচে মিফকোয়াকি মিহারু আমিলা ফ্যামচতে দুয়েফাওয়া কুমফুনিয়ে কমশা কুমফুনিগে হরত্তং হামচেসুমা সরকারু মিহারু সাবসিডি নুদেকমা মসেরকমা দণ্ডুরকমা কানুগে ওয়াসিলতকা বেহওয়াজির মিদালবচে নিমিদিয়া সরকারতকু নগাফাওয়া পোডিতি লোনত দক্কা হালাস কুরেবুনি দৌলতকে মালি আদি হিঙ্গুমগে নিজামা মি সরকারুগেনা হরদনা ইসলাহতোগে সববুংকমা মালিকাঙ্কমা সরকারুগে কুমফুনতকা বেহওয়াজির মিদালবচে ডাইভিং আগুয়া সুলেনি কো গেল ইটালি ইলাতকে ডাইভারুগে তেরে নুনে গিয়োই দেমিহুগে হাসিকান্ডু মিয়াদু নগাফি গাজা দতুরকুরি সুমুদ ফুলটিল্লায়া ইয়াহুদিন হুরাসেলমুং আলুপতালগে কাম্বুডুং ফাড়ু কোফি দেহরাজগড়গে মিগড়ি খবরাক মি বদল কলি অর্গনাইজেশন নাসি তেং খবর তোগে তাফসিলা কো কুরিয়াতানা আম সিখতগে রক্কাতিরকং কশ্বর কুরমা ইনসাফরি তেমেটেনিবি মালি এহিতিরকং গাউমতক পেনুমবাকমা সিখতা আয়লায়া ইজতিমাই এহিয়া বেহওয়াজির গেলালি বিদালবচে ওয়াজির মেম বিদালবি দুনিয়াগে সিখত জামিয়াগে বদ্দলুমুগা দেকু নির্মতি এশিয়া সরহদুগে মেম্বর কৌমতোগে ফরাতুম বায়াং ইফাবামু দুনিয়াগে সিহত জামিয়াগে হাইতিহা নুয়ন বদলুমগা সরহদে কৌমতোকে ফরাতুং ইভেবি বয়ানুগা ওয়াজিরু কিলালেবনি দুনিয়াগে সিখি নিজাম কুরিমতে ফাওয়া ইক্তিসোদি দত্তকা সিয়াসি নুতনমস্কমগে মেদনি ওলকি বাইনাল আকওয়ামে কুলুন্ত ইথুর পদহি কুরম্বে বগুতুকম ফাহং কুরব্বাফা মিহালতুগেস দেকু নির্মতি এশিয়া সরহদ্দু মণি বলত কন্ট্রোল কুরুমা কোল্লি নুরক্কলুগে হালতক তৈয়ারু কুরুমা ডিজিটাল হেলথকে দায়রায় ফাহ কোল্লুবে নতিজাতকে হোদাফকমা ওয়াজির বিদালবি মি কুরিয়েরুন্তক আলি আলওয়ালবমু ওয়াজির গেলাবণি মি সরহদ্দুগে কৌমতকুং তুমফতকে ইস্তেমাল কুরুমুং আজীলত রক্কাতিরি কুরুমা এলি হরদনা ফিয়েলতক বলত নত্তালুমগে হোদি কামিয়াবিত ফাহ কুরব্বাফা আদিমিকাং কমায়কু দেকু নির্মতি এশিয়াগে গৌমতকু নমুনা দক্ক মুন্দাকমা ওয়াজির বিদালবি মিফকোয়াকে মিহার আমিল্লা ফ্যামচ তেদুয়েফাওয়া কুমফুনিয়ে কমশা কুমফুনিগে হরত্তং হামচেসুমা সরকারু মিহার সাবসিডি নুদেকমা মসেরকমা দণ্ডুরকমা কণুগে ওয়াসিলতকা বেহ ওয়াজির আহমদ শিহাম বিদালবিচে মি সরকারু মেরিকমা হওয়ালুরু সরকারগে মাসকুম্পুনিয়তি মাসেরিন ফ্যাসা নুদেবি বড়ু গেল্লুমকা কুরিমতলাঞ্চেফা এহেন কামু মাসেরকামগে সিনাতগে মাসালতাং হাল্লু কুরেবুমা সরকারু এমএ ইসকামে দিনি মিফকোগে হিঙ্গুং হরদনাকুরমা পিএসএম নিউজকে রাজবেদ প্রোগ্রাম গবাহক ফ্রদকমু মাসেরকামা দণ্ডুরকামা কানুগে ওয়াসিলতকা বে ওয়াজির আহমদ শিয়ামবনি মিফকোগে হিঙ্গুং হরদনাকুরমগে মাসাক্কাত আলিয়ালওয়ালাবাফা ওয়াজির বিদালবি সরকারগে মাসকুমফুনিয়কি দৌলতগে মালিয়া হরদকুরা কুমফুনিয়ক বাইরু রাইতুন বোড় বুরওয়ানে হে রাইতুগে টেক্স ফায়সাং এ কুমফুনি হিঙ্গুমকি কুরেবিগে ওয়ানে কামে নুকমা সরকার হওয়ালবিরু মহুগে আগগেনা বোড় বদলগে সাবু মিফকোয়ে মাসকতু সরকার বোড় হেদে কুরঞ্জহনুকম ওয়াজির ফাহঙ্গ কুরেবি এর মালি বুজারায় মাসকতম সাবসিডিগে গতুক কোম্মে কিলো এক তের রুফিয়া রেটু মিফকোয়া সাবসিডি দিনকমা ওয়াজির বিদালবি

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা কি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়ং আলকন কুরমে ফাহে তিবা ইয়ং একালাং ফেন্না কামুগা নুয়াস একালাং তিবা ইয়া বল্লওয়া ওড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: ಅಡು ಸೊಂತಿಗಿಂದ ಮಣಿ ದಿವ್ಯರಾಜ್ಯ ಗಡು ಹಾಗಾರೆ ಸಾದ ಮಿನಟು ಕಾಮಿಗೆ ಎನಿಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ ಬಗುತ್ತಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿ ದುವಾ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: kokko ten tihen abadu no ve tetu ve bala hinga bale tse kala nukevi mi ha mulin hiki tsenu
1: ale datta tetu ahi tenu ve ga ahi te vesnu ve mi ha ka ange buna ahi vesnu ve arin den kinen ha dani
0: kokko tika man halleng ho dama
1: kine kungo taku আরে মি আরো আরো বালি বেচে
2: লাস নুকুরাবা আবাহা ফারুয়া হদ্দাবা
3: নফসানি দুলায়কম মি প্রোগ্রাম ওয়াজ ডিবে ফ্রম নং এহি হতে বিদান নফসানি দুলায়কম
2: কমমে হনি হিরু দু হই গেরে নুয়ে জহায়রু রিপিট হোম দু হ গেরে মিন্দম একে জহায়রু আদি বুদে দু হ গেরে মিন্দম দেগড় তিরি হু
4: इंहा सतरस्तेक 49 किलोहर्ट्ज मीडियम वेव आदि 89 मेगाहर्ट्ज एफएम बैंड हमैकनी दिवे राज्य गडू

0: الله صلى الله عليه وسلم حديث كرباف به إن الله كتب كتابا قبل أن يخلق الخلق فهو مكتوب عنده فوق العرش معني هم كشور الله سبحانه وتعالى خلقتكم فدوا مكوريغا فتليوبي أي لوح المحفوظ إفواني إكلان حضرتك عرش متيغي
1: আডো সোম তিগিন্দমানি দিবিহিরাজ জেগাডু হাইগাডি 30 মিনিট গামি গিনিস্তেনি মিরেগে ঈশান মাদবক্তুকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

0: a world of rewards with the first Sharia-compliant credit card in the Maldives.
1: Munifuhi Filwadi, Malumat ke khazana musaliko de emme itubar kurve baveria.
2: Dehirajege adu.
1: Engha satrustek 49 kHz medium wave, 89 MHz FM band.
3: Phone karuna.
4: Anikas bappa huttali. ফালকে লিবে হাসকন্দিয়ে ইতুর বমুনে
3: মাম্মা বাহক
4: ইউপেন লিবে হিন্দু মাবণুং তোলেমুং এদাইরু হিবেয়ে
3: জখম
5: ইয়াহা গদ্দুনু কঙ্গুলে কন্নুমা
4: রয়ফাওয়া আড়কুন সৌদিয়া বুঞ্জে
3: মিফাদা আসরুগদ রীতি বাহকতা দিবিরাজ্জে গাড়ুগে ইউটিউব চ্যানেলু মিহারু আডোসওয়ালে ফেরে দিবিরাজ্জে গাড়ুগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কোলাবা

0: আসসালামু আলাইকুম ওয়াহিদ বে, কি কে রাঙ্গালো? মিগি হামা বারাবর কুলি হামা মিয়াদু ট্রান্সফার করলানা কেস বেনো মানি এন্ত তিহেন মেসেজ দানে এমি মাহারু এটিএম কা বজাদাফা ফ্যাসা নাগায়াগেন তিগি এতানা কংগডি রাঙ্গালওয়ানি হাবির দানা বর সালাম ওয়াহিদ বে।
1: ওয়াহিদ বে তা ওয়াহিদ বে আওয়াক দেখিন তাই কলকান্তকা
0: কোন কলকান্তকে ওয়াহিদ বে বনি মিফার কোদি ট্রান্সফার নক কেস দেশো মিবনি হাবির দানা মে লারে না গাগে
1: গোসবে ওয়াহক দাক্কালচ্চে
0: কোন ওয়াহকেতা
1: মিকি কা কুলা কোলা ওয়াহক
0: ekamaku wa sabas hamna mige kudiyak kitavi midiya rodiya do kulali anekka wahid be huri veswara hasefa hiwani boduka me chahigen ulahe ahannaka nukerena mikha logote ke gosti wahaga dakka ka
1: ekamaku jaavidu titamen annam waira aaram beenun kulaha kolla titamen e australia ga dirule paike eha duwas ko faraje vese annani দে মিরশং আস আহরিং গে গেয়াং আন্নেরু মিগে ওয়ারং আকো চালুকং এমি হুন ফেন্ন আরিম বেনু বনি এই দো কুরেเวনে কামকি দে মিগে ইতুরক বডেন্নু কুরেเวনেতা বডুনু কুরেเวতা রীতুকং আকো লেবুন স্রঙ্গলেন্নু
0: হাম নায়া হরে মিহক ওয়ালে আন্তরিহেন নুয়ানতা মিগে কুদলিফং আদি হা একমাস ওয়ানি হাড়িবে ফহরি এমে ফারেব বেস এমে তাংকলে বেস হামনা হান দকবলা মিহিরি মিগে ফারতা হুদুকা মাসাফ কাম বালাল বলা
1: এম ভি মাই মিহার গেম মে সালি গে গে গ কুদলা ফহুন্না গতা কুলা বদল কোল্লা শে হারিম বেনুম বনি একি ফারু গ একি কুলা টিম ফারু গলানি মাডু কুলাতা আনে ফারু গ এশেট গে গদ কুলা আরেন টিকটক উন দোশি মেক হালওয়ার সালিকে বড়ে দি গান্ডুয়ার তাও গহুন্নানি গোত শেমি হারো হিঙ্গা পালে গোত মিকে ক কোলালা
0: আচ্ছা বেন তিবুনি বড়ে দি গান্ডুয়ার তাক কে কেনো মি এক হাল গান্ডুয়ারে নোনেন নো
1: অস্ট্রেলিয়া গ তিত্তমিন উলে গে গ গেয়া ওয়াকিং গোতি তেরে গ হুন্নানি নো করু মিবুনি গে কক্কা সাফু কো কান্ত কোরা মিহুনা ড্রাইভারুন্না মিহুন তিবেম ওয়াকিং গেং আলাফা এগেবে শ্রীদিবানে মিগে অপরে চাবি দা হা দা কামে নিং গে এদো
0: দেন হামনা অস্ট্রেলিয়া দা মিনো এতন দেরিলম বদল কোরাম মিনো হামনা এ কাঙ্কাং এঙ্গে কাং আহন্নাং এঙ্গে হামনা তি বারাম মলো মিহে হামনা হুরিহা কা মেবে সেঙ্গে একমক বোনা আহনাকি হামনা তি বেনুমা বারুকে মুসান্দি ফ্যাসা বেরিয়ে নৌকাং আনে কাবেস আহারে হামনায় হাঁদা করতে দিবাহাকে উঠালা আর মি বুনি নো মিওগ তো মিগে কোদা বাজালে নুকুরানে আর মি দানি মিয়ার আহারে দাসে গে মিস কোলাফি
1: এদি আইনো অস্ট্রেলিয়ায় বাদল ওয়াম্বি কারণে গে আহারেন তিত্তমেন নায়ক